0: রাধিকারু পার্বতে ধাতব প্রেরো শ্রীকৃষ্ণ রাধিকারু।
1: মামু কারিনো হতে হিন্দোলগা চাল দিয়া
2: হাই হাই হাই
1: চা মত লাঞ্জ কি কে থুর ব্রো
0: ইয়া ইয়া আই দি রাগম দা নঙ্গি হতি গাছি কাঠো গুরে তা হাই তা থোট লাই
1: তাউনি তাউনি ও অমুক লিংছিন দিউছে
0: আই নঙ্গু আই গি পাউদু তার বনাত্র
1: তারে তারে নারাং কাইনা কলে হাই দাইনা
0: কাগু পেতা ইকাই পকে নিংব থুব ইয়ানে ইয়ানছেন নাই
1: লাই কহুং না ব্রো চাই মাতাং দুদা
0: আই নিয়ম নিসে না বিনি কাইনো না আই না সে না বি হং দো পং নতে
1: ওয়ারি তা কি দই নি আই সা হে রকে মামো
0: হাই হাই হাই সা দি শেম রন আই ইথেন তে নো আই দেন হাই ইয়া হাই এং হাং সি না নি পুর গ থোলা কে থাক মি না রকে মা সে নিয়ম নি
1: আস মামো সু লাই কি দ্রব নে নে গদি নো মতে হেক চা মি না বউ খিতে
0: হাই হান বকি তুতি অরিজিনি নি নে বি মা আকোন বকি সিতি তাত খরে সনি নে হাই তা থোল লাই ইয়া নই না খং বা ওয়ান না তরে
1: আমা দুদি থামই কাইরা মনি দা
0: আমাই দি
1: পাবু আমা দুগি ওয়ানি দা
0: ও ও ও আজে নাং পাবু আমুসনা গি ওয়ারা ই আপং দো
1: নাতি
0: মাম পং বজি বথিং না দ্রি নি বিয়মা মা ওয়ানি
1: করম থো দইনো খংদ্রে দা মামু
0: থামবা আলি কাবু খাইনা নি এদিন খাইনা বং আমবা মিসি বু মিরো মানা খলি পি করি নো আই ওয়া খন লামবা ফংদে তা থোলাই ইয়ে মা ওয়ানি
1: নে নে মা তোলে বিগি ওয়া খন দা খাইনা বউর মানি
0: চল হাই আচ্ছা এটা মাঙ্গন দা কানা নে যা বিতোরি বা হ্যাঁ আই সু ভাই হাইব না তে আই গি না লাই বক থি বকি কাদাই নো হাইব নি দা মা গি তু দি সেই ওয়াট পানি নে সেই ওয়াট বা
1: খং দে দা মামু হানু হানা ছিং ছে মা না সু নে নে বু নুছি জারু বউ ওর মা নে
0: ইয়ে ইয়ে না তে তো বু থামবা লি কা গি খর সু খান বি বা ফত বর না ইসেন দো ইং ঘর বা ও ঠোক না লাঞ্জা খিদর বা মারা লেজি দব মি দা নঙ্গ মুসনা সে খর লঙ্গ ঝিল নি মা ওয়া নি ওয়া সনো তা হই দব থাবক নি মা না তো

ফৌজকি ধরম তাবিরে আকাশবাণী ইম্ফল হৌজিক সন্তোকচরি চিংলোনগি সৈরোল থরমগি আহানবদা তাবির আসে টি ইম সঙ্গ মপাং সকা কইরিং মতম ইসাই।

আকাশবাণীফল সৈবানজানী লোকটাই বুতুমুজাং চুইবদাই তাম্পব সৈজান কতং কবি মতালাম তাম্পব মেমে দেং ওই মিটার ফাইটমে পয়েন্ট কচারু কিলো হার্স ফাইট লেকচারকাই থাইমগনাইমথে সৈজান কতং চাম আকাশবাণী ফল সৈজান কতং চাম চাম তাম্পব মাই শিবাজি কামাই আইসি নাগোয়া এশিয়ান গেমস কুমচিনে চিচ্রুবকো মণিপুর তং নাওরেম রশিবিনা দেবী রুনা উসু তং কেচি লেকস্রুক তং সন্দা পুরুক মেখ সিলভার মেডেল লাকে আসাই যাই মেগন নাগোয়া পুরুকমাই ফাইনাল ম্যাচ রশিবিনা দেবী রুনা চাইনা তং জাং জিয়াউ বান খরৈনা কনৈ সিনু খাও সিরো খরৈনা সিলভার মেডেল লফংপিটে মেয়ে রেটুপিকো রশিবিনা দেবী রুনে এশিয়ান গেমস মেডেল লামে কথম মেথে কুমচি চিকুম্বু তং হাংজৌ এশিয়ান গেমস সিলভার মেডেল কুমেন কুমচি লুটসবুক তং জাকার্তা পালেমবাং গেমস খরুনা ব্রোঞ্জ মেডেল লাকপিটে এশিয়ান গেমস কুমচি চিচ্রুবুক ইন্ডিয়া তং উসু পুরুমে রশিবিনা দেবী রুনা টু মিটং কেজি লেকচুর কং তং সান্দা কিলদার মেডেল লাকমেঘুতা ডিফেন্স মিনিস্টার পো রাজনাথ সিং রুইন নেরাম ইন্দো পাবমে সোশ্যাল মিডিয়া কপটকু মিলাম খপ রাজনাথ ইন্দো সাকনে উচু পুরুমিপুই হেরুন কলোন কলোন এশিয়ান গেমস তং মেডেল কথম লামে ইন্ডিয়া তং লাই মেসনা তেমে তুমি সুকন্থে মিনিস্টার রুইন সাদকনে কতং জাও পাও মুরুন ইন্ডিয়া তং গোংদন মেকিন তং পুরুপ নিমাই গুয় খুয় দায় কতু থাকুনিথে চিফ মিনিস্টার পো ইউনদাং খেমচান রুইনি রশিবিনা দেবী রুনা জাপান এশিয়ান গেমস সিলভার মেডেল ফুক নেরাম ইন্ডিয়া সাই কতং জাও পাবু মেহরুইন কলোয়দন মণিপুর খানি ইন্ডিয়া তং সুন্দর পাইন জাও পাও মেসুথে জাপান এশিয়ান গেমস ইন্ডিয়া তং রয়্যাল বই সাবিতো সতনাম সিং খানি সলমান খান রুইনা গান মিটং ডবল স্কালস ইভেন্টস আসাই লক্ষণ ব্রোঞ্জ মেডেল খানি লাকে রিজনেল ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেস রিমস ইম্ফল ইন চামলা সুয়াশি সেবা কুমচি চিচ্রুবু তং বংক সিঙ্গল ইউজ প্লাস্টিক ক্যাম্পেন তং লোন কথুমাইমু আখা আসাই ইনস্টিটিউট খুব লাপে কমু গুতে রিমস তং ডাইরেক্টর প্রফেসর জি সুনীল কুমার শর্মা খানি রিমস তং মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর নেপ্রম সঞ্জীব সিং কুমিগুয়নি কাজাওকনে ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন ইম্ফাল ওয়েস্ট রুইন চামলাং কেসামথং এসেম্বলি কনস্টিটুয়েন্সি তং সুনা সেবা সংক আবিয়ান আসাই সেগারো থৌদা বাবুক লাইকাই লাপাবমে কামুং খোতা কনস্টিটুয়েন্সি হেটং এমএলএ নিশিকান্ত সিং সাপং খানি ইম্ফাল ওয়েস্ট ডিস্ট্রিক্ট তং এডিশনেল ডিপুটি কমিশনার কেসাম যাদুমণি সিং কাজাওকনে কামুং খোতা বেবাইম সরকার তং ডিপার্টমেন্ট গোয় তং সার্ভিস কাউন্টার খানিনা স্টল গোয়নি লানপাবমে কন্দি কপুম লাম সেবা সংক আবিয়ান তং কলান কুনা চান্দেন ডিস্ট্রিক্ট দরানু চম কায় চমনা নুন গোয় রে কজাওনা লা হি মাই লচেম হি মাই খানিনা লসা মিটং আখেম না মেঘনি লাপকনে করুলুম কুমন সৈন্য ইম্ফল জিবম চাঙ্ক সেকুরিটি কজাওনা কগোয় গড়ি ফাইকলিমু ইম্ফল থংগং কন্থে গড়ি গোয় কাকতে এল পি জি টেঙ্কা লুচানাই পেট্রোল ফুমাই টেঙ্কর লুচরুকু ডিজেল লুপদাই বু কজাওনা কগোয় টেঙ্কর লিঙু তু কুমনা সিমেল কজাওন বাইম লম্পো নু ফুমে গড়ি লসকু কনৈ কজাওবমে ফাইনান্স মিনিস্ট্রি রুনা সাবমে পাবলিক সেক্টর ব্যাংক কাকি রিজনেল রোয়াল ব্যাংক কগোয় মাই বু তুমু জাং চুইসাই নই নই তিমিকো কাইখম লানপুনি মাই হৈ মাইগু খাদব চা খাঙে মিনিস্ট্রি রুইন সাই ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন রুইন মাই বু তুমু জা সুইচক খরুইন তামলু গান কন্দি কপুম জাংম ব্যাংক স্ট্রাই সুপনি সাবমিত যাওরা খানি হপ্তা গানল মিটং সুটি সুমাই সেপ্টেম্বর বুজাং চুইচ্রুকু খানি চুইসাই বুড়ে চানা খং তালামে সিনথাও পিটোংে মিনিস্ট্রি রুইন সাদকনে ব্যাংক তং ব্রাঞ্চ এটিএম লিং ব্রাঞ্চ গোয় খাতনি কারেন্সি কেস কগোয় হৈ নই নে তিমি খো কতান তান বুখং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নু মৈতি কন্থে খামগো কবি সুমাই চামগনসা আইসি নাগোয়া এশিয়ান গেমস কুমচি চিচ্রুবুখো মণিপুর তং নাওরেম রশিবিনা দেবী রুইনা উসু তং কেজি লেকচুরুক তং সন্দা পুরুক মেখ সিলভার মেডেল লাকে মণিপুর সেবা সংক আবিয়ান তং তালাম গোয়
inthak na lang pa bame saini Imphal West tong ka sampong assembly constituency ko abian he lang pa bame khani finance ministry rena sabame public sector bank kani na regional rural bank ka goi na mai butong buja sui chnai nei nei timi ko kai kham lan puni the asai ge to me da ka sam lo the katang ko king odi ko lam lu tong lun teacher mai pui kai ta tong kathum sumai khani kham mai katha hero mai kham gon mai phungpo mai thangnei kim phimate ka khon ko ehem lu pa mai mai koi king cham lo di ko

0: 따브라 따르보 미나스키 따르보 능보
1: 따레 따레
0: 지정도라오
2: 가리하기
3: 아이야 이잉네 싱드 쳇바 따리
2: 가이노 가리부 야르브로 가리가리노 세미 하이다이냐
3: 세미 야르브니 마조나네 우빔 싱도 싱도로도이니 하이잉세 가리부르가 토글로 와이리
2: 호이니 아도 살루로 아
3: 가리노
2: 낭날라파다네 ngamasa amalairo
3: nga
2: hauna sa si babung su pijaningi sa da bai amkuire
3: hoi hoi lerke lerke
2: ai dine
3: kai doruge
2: dai bargi sim phamse to haning dra bani
3: kari ge
2: nanga sat minari ba nanau na hairi ba
3: nanau na bu kari hairi nu ne
2: ching lambi do aki ba ngak ta ne ye thogat padana phaklang ka ba ga cha ma nei hai
3: হয়নি হয়নি
2: ও থারা থারা গা কারি নি আদুগো আমু কুম থারা পদনা কোনে ইউম থাই হাই ইমাই আস আস তো বুসুংই দা সিপম নাপম খং মনা তে হাই
3: হই দা হই দা হেনজেন না সুখলু নো মি সুনে লয় না সনরি বঙ্গাং নি হই লং ফাই গি ওয়ারি সে তা বদ নুঙাই বগি ওয়ারি নি আছেন বদি নে আকি তুজুং মঙ্গাং নি আদো মতম খরসে তঙ্গাই ফদন দাইবার গি তবক সে তো কি বতারি